0: ওকে দেখ মালকোভিন্টিস জেনে মাকা মুজিকা ফুরাক নেবে হুসি বেলুন সেলে সফরে শোনা বা মালকোভিন্টিস ইতা বা কন্টিনিউ না ফাটিং ইতা নিয়া প্রোগ্রাম হে বেলুন জাস্টিং হানে সান জোবেন তুডি মেহে সাইডে মাকা ইতা বো চিরা ইহা হরে কন্ট্রোবি বা না সাউং নো ফো আপোয়ু বা ডেজেনভলভমেন্টো
1: লস দুনি কাতা ইতা জোবেন তুডি রানে জোবেন তুডি ফোন এরা মিলেনিয়াল নে ইতা নেমক জোবেন তুডি তাম্বানে মাকা ইতা হানে সান রাম ফোন otas phone bana sound phone ida ne ida joventuri mustengi hanoin ida ke phone la osona to continua ba hanoin ida ke sira halo la condiso sito sauno condisaun ka ambiente pobuninian mabe ida precisa ha horis hanoin ida ke phone hanoin ida ke dia ba pobuidane nebe mak durante ni itare na sauni independencia mabe na fatin folin ida dependencia nema problema Agora, how ni mehi ba na sound ni dane ba contribui ba desenvolvement ni how bile diham bot tep tebes. Tamba sai ma diham bot. Husi inisu how aprende no how consciente ba realidade. Na sound ni precise desenvolvement. Desenvolvement ni mak modernize sound. Modernize

0: खेत एक मालो को विंतिस एने माका मुझी के फ्रॉक ने बे हुसी बेलों सेले सोफरेशन ना बा मालो को विंतिस इरा इता बा कंटिन्यू ना फाटिंग इता न्यू प्रोग्राम ओके बेलों जस्टिंग हतो नेतिक मेंसाजें बारक बा जुविंतुरी सीरा
1: मालो का तूफान मेंसाजें बा जुविंतुरी सीरा हाउ कंक्लूड हुसी पेरगुंटा सीरा तुन माई का तक আমি না ইন্দ্রা মাহেনে আত কলিয়া কন জভেন্তুরি নি লিলি জভেন্তুরি নিয়ে পাপেল জভেন্তুরি নিয়ে কন্ডিশন জভেন্তুরি নিয়ে ফুতুর নিয়ে হানে বে তাম্বা নে মাক হওয়ানো ইন জভেন্তুরি বারাক মাকা হাকার হেতান ইমপ্রেগ নে প্রবলেম স্টার্ট নিয়ে প্রবলেম সেম ইন্ডিভিডু নিয়ে এর পয়স হাউনি মেসাজেন মাকা তাম্বা জভেন্তুরি দা গোরা লাখন সেগে হাতে কেন হাডোমি সুসে দাঁড়ে নি হানে সানি আন হুসি তো তেওরিয়া বারাক ইরা খুশি দেন না ইজুস খ্রিস্টু নিহাতে হানে সানে ওলা বেলে দেয় নো হাডোমি হাউ সেবা নিহেরা ওলা হাডোমি ওনে মালুক সিরা তাম্বা নেমা খাও দেহান সে হাউ ইহে না মোরা হাউ দেহান হানে সানে ওলা বেলে দেয় নো হাডোমি হাউ সেবা নিহেরা ওলা হাডোমি সোসেডারে তাম্বা ইন্টারেসে হুসি ইতানি হামু তুক নি ইন্টারেসে বা সোসেডারে নে মাক ইম্পর্টান্তে আতু লোরি সোসেডারে রে না বা মোরিস দিয়া জোভেন্তুরি তেঙ্গি সাই আজেন্ট ট্রান্সফরমাডর বা বুয়াত নেবে মাক লাডিয়া নু জোভেন্তুরি তেঙ্গি হাতুর বুয়াত নেবে মাক লস দিহান লস সালা দেহান সালা হাউ এস দেখ মেন্টুরি আকারাতে দেবা জোভেন্তুরি সিরা নেছেন হাউ কন্ট্রা হাউ নি আমান সেবাইন হিরা নিয়া সালা হাউ লস মবে হাউ সেলা উজা হনে হাউ সি মবে হাউ সেলা উজা হাউ নি ইরেসপন্সিবিলিটি আরে হুরি কন্ট্রা নি নিয়া রেসপন্সিবিলিটি মকলা দিয়া মবে হাউ কন্ট্রা সেবাইন হিরা নিয়া সালা হাউ লস মবে উজা হনে ইমাতুরি দারে কন্ট্রা নি রেসপন্সিবিলিটি আরে মকাউ সালা কনসেপ্ট টু ডেমোক্রেসি ইতা কার হাতুর বত নেবে মক লস দিয়া লস সালা দিয়া সালা ইদানে মক ইম্পর্টান্টে লাবেলে দিয়া নিয়া ইয়া কারগু নিয়া এলি এন্টাউ নি সালা নিয়ে লস ইটা ইটা কনসিডার নিয়ে সালাম হিসেবে নিয়ে লস এলা রে হে লাভ এলাই নেবে আবার পেলা বা জোভেন তুরি সিরা তেঙ্কি কুড হানু ইন ক্রিতিকু ক্রিতিকু নি ইম্পর্টান্ট দেব দেবেস লাভ এলে সাইফল আলেগ্রিয়া বা ক্রিতিকু নে ক্রিতিকু নে এ উমা হাউ বিয়া সাথে তে আনেসা নে হাউ হাডো মিলিও হাউ নি আমি গুসি রে ক্রিতিকু নে ঢুকে হাডো মি এমাই দে নেবে কেলা ক্রিতিকু তাম্বো হুসি ক্রিতিকু নো কন্ট্রাডিশন দি ইদে আমা খামুসু মুডাসা হামুসু বতফোনু সিনেবা নেমা কইনা রেপেতে ফিলো ফালি তে না জেসাস ক্রিস্তু নি লেফোন হাডো মিলুক সুসে দাদেনে জিউস দিয়া নেসা নে ওলা বেলে দিয়া নো হাডো মিহাও সে সেবে নিরা ওলা হাডো মিউনে মালুক সিরা বাউনে কলেগা সিরা মসা বাতেতে মালু জবিন তুরি সিরা লাভেল দিয়া নিমি হাডো মিহাও সেবে নিরে মিলা হাডো মিতে নে পবু ব্রিয়াত
0: এ তুরমাই বেলন সেলে সে ফো বাই তে নে বেলন এলা হাতো নেতিক মেসাজিম বাদাক বা জবিন তুরি সিরা
2: ওকে দিয়াক বাউনে মালুক জবিন তুরি হতো মাখা হাডো মি হাউল ইহা লেফোন নেবে মক ফুরাক আতু হতো বাই মি মাইবে সুমিনতে ইহা মেসাজ নে লুতা কাতাক দাদাং সুসিদার নেবে মাকিতা মরিস বা নে সুসিদার নেবে মাক নাকুন হকলাসে ইহা নেবে রিকু কন্টিনুয়া রিকু নো কিয়া কন্টিনুয়া কিয়া নো ইডা নেবে মাক অপ্রেসর সিরা কন্টিনুয়া অপ্রিমি নো প্রেডর সিরা কন্টিনুয়া হাক্রু তাম্বা নে হাহুসু ইতানে হিরা হামুতু উনিফিকা ফোর্সা প্রোডুক্টিভু আতু বেলে হারাউন সুসিদারে ইডা নেবে মাক হকলাসে বা সুসিদারে ইডা নেবে মাক লাহ ক্লাসে তাম্বা ইতা কোলে কোন বাসুন্তা আসুন্তুলা লেহান ইতা হেলাল ইতা লা হেলাল লেহান পারাতু হেতান ইতা নিয়ে লিবার্ডারে ইডা নেবে মাকা লাই হারোহান মাইবে ইতা ক্রিয়া সুসিদা লালিহান ইরে হিয়া রাই নে মাক সুসিদারে লাহ ক্লাসে নুইতা তেঙ্কি উনিফিকা ফোর্সা প্রোডুক্টিভ ইতা লাবেলে হারাহুন মালু তাম্বা প্রবলেমা প্রবলেমা সোশিয়াল ও প্রবলেমা সিরা সেলু মাইবে ইতা তেঙ্কি উনিফিকি তেনে ফোর্সা কাতা ইতা নুদা রাম ফোন ফিনি ফোন তেঙ্কি কুলিয়া লস বা বোয়াত নেবে মাক লস নো সালা বা বোয়াত নেবে মাক সালা হরি নুনে বেলে হারি সুসিদারে নেবে মাক ইগুয়ালিটারিও নো সুসিদারে ইডা নেবে মাক হারমোনিয়া হরি তাহা মুতু কন্ট্রিবুই বা ডেভেলপমেন্ট ন্যাশনাল অব্রিগাডো
0: হে মালোকো ভিনতিস লাসপেরা কাতা আমি নেন্তলু হা মালোক মালোকো ভিনতিস ইরা তো ওনা নি রোহাং আন্তে সামেন্তলু হা সেস আং হুসি ইতা বোস সিটা ফুতা তিরুং হুসি মেন্তলু লাহালুহা হাতো আদেউস ই অব্রিগাডা

0: নেবে দেখলি অফরে তো না অত লোর ফেল হেডিলে অত ফুতুন সাত ডলার কা হানে সান্ডে ইরা লিমা পুলছে লিমা পুলছে এনে মসি হানে ইহা হেলা নেবে অত শিল তাং কারে তো কারে তো কারণ নেবে তিনানে মালা উলার কি গালি উলার নে কাল উলার ইহারাই অক সানসাবে উলার মে তানে ডেন উলার মে তানে তিনাং কতুক বানি তাকুরা লাহানসা নেই রা সকে নুসা তিনা নেই তাকুরা বে উলার নেবে তাম হানসা নে ইহা আবে হাউনিয়ান লাই হাউন হাউনিয়ান ফোন আগর তিন আন্ডানে মাংসা ফালনে তিন তিন আনে লাই হা হাউ কার কুড়াবা মাতে তিন মোর্স কমপ্লিট তো এম হাংসা তুমি হলামস ইটা বাকু বানো এমানে হলামস তিনগে মানান আগর কান্ত দেরুস মা হাংসা মাতে ইটা এই মাতে কান্ত দেরুস না মাতে বার আকসা চলবে হামু সানু ইনকোন হলে আগর আত হাল হানু সাপারা তো রেগে উলার নে তো সেরনে হাউ তানে কান্দু হে তান হানসানে আন্ত হাসাই লি মানে হানসানে হিলে রেতে রাই অকস হাসাই তে হো তো আন্ত হাউ নার্ভোজ হনিয়া সুর তাহিকলা আকমে তাউতে রে তাহিকলা কনা সেলাই ফাই হালো ডরক তি হাম আসাই রা লোরে ফালনে বেন রেগে ফালে বা মোর নেপার দেন নিয়াতু লাবেল কন্তু নুয়া ইডা নেমো সানসানে আমেন তা তান হাল তান হানসান সারুকা নেবেল হাতেন দেন আতু হালো ওইনসাম নিয়াতু লাক
1: Além de né, diretor executivo Pramatil, senhor Ego Lemos, foi solução ba problema nebe, povo agriculturis husi selokrai enfrenta. Konaba, ular halo atakas ba modo nebe sirakuda. Ba jornalista Radio Rekambia ihanya kenar Fatim Pramatil Farol Dili, ia sexta-feira, loron sanulu resing hitu, fulang novembro, tinang rihung rua rua nulu.
2: Caso para que acontece. উলার হাং মরা এরা কাউজ ইদে তাম্বা কন্ডিশন রাই রাই লাগুরাস মাতা ইরা হালো মর সিনের মেয়েটা কুড়ালে সদা লাগুরাস সেগুন্ডু ফিনি ফিনি ধর্মা ফিনি নিজমা কিতা হল ফিনি নিজমা কা রালা বারাক আগর গ্রাম কিতা হল ফিনি সিরাই ধর্ম বারাক ই ফিনি বারাক নিজমা ইসরায়েল বারাক মাকলা বেলা ডাক্তার হইতে নিয়ে ambientica fatin local e fini varo slore mora sosi para dirmai tanda no da anticipato resol problema e tem hare causa problema básico si situação era se causa de pesi ataca nema